কর্তা পুরুষ নির্ভয় নির্বীর অকাল মূরত অজনি শৈবং গুরু প্রসাদ হে প্রাণ গোবিন্দে কৃপা নিধান জগত গুরু হে সংসার তাপ হরণে করুণামে সব দুঃখ হরো হে শরণ যোগ দয়ালে দীনানাথ মায়া কর শরীর স্বস্থ ক্ষীণ সময় সিমরন্ত নানকে